বলা মাঝে মাঝে কবিতায় খোঁজা নীল আকাশ জমা আছে সারাদিন মাঝে মারা রাত দিন সভা সমিতির কাজে হিসাব নিকাশ চোখ বুঝে পথ চলা নিতে চুপে কথা।